সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার 1433 ভাস্করাব্দর, জেঠ মাহৰ আজি 17 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহৰ আজি 1 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ প্ৰতিপদ তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:35:46 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:05:11

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া ক্ৰমে 7:55 আঞ্চলিক বাতৰি, 8:00 সমাচাৰ প্ৰভাত আৰু 8:15 মৰ্ণিং নিউজ শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটী ডিব্ৰুগড়। বাতৰিৰ সৈতে মই ঋতুপৰ্ণা বৰা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি নতুন দিল্লীত কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন আর জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক সাক্ষাৎ করে বিকশিত অসম দর্শনের অধীনত রাজ্যখনের উন্নয়নের গতি ত্বরান্বিত করার সন্দর্ভত আলোচনা করে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত এই বিষয়ে প্রকাশ করে মুখ্যমন্ত্রীগুলো কয় যে শ্রী সোনোয়ালর সঙ্গে হওয়া প্রতিটি সাক্ষাৎকালত ভবিষ্যৎ তথা রাজ্যের প্রগতির পর্যালোচনার সুযোগ লাভ করা যায়। বিগত 10 বছৰত উন্নয়নের পর্যালোচনা করার অনাগত সময়ত অর্থনৈতিক বিকাশ, আন্তঃগাঁথনি তথা সর্বাঙ্গীন উন্নয়ন অধিক শক্তিশালী করার বিষয়ত আলোচনা করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় যা নিশা কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টরক সাক্ষাৎ করে শক্তি আত্মনির্ভরশীলতার লক্ষ্য পূরণের বিভিন্ন দিক সন্দর্ভত আলোচনা করে। মুখ্যমন্ত্রী নতুন দিল্লীত কর্মরত কেডারের ভারতীয় প্রশাসনিক সেবার বিষয়াসলের সত্যিও মত বিনিময় করে। কয় যে এই বিষয়াসলের অভিজ্ঞতা, দক্ষতা আর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বত কাম করার জড়িয়ে আহরণ করা জ্ঞান রাজ্যের উন্নয়নের অমূল্য সম্পদ। ডক্টর শর্মায় বিষয়াসলক বিকশিত গড়ার লক্ষ্যের সঙ্গে সদায় সংযুক্ত হয়ে থাকবে আর নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা আর নিপুণতাক রাজ্যের জনসাধারণের সামূহিক কল্যাণের ব্যবহার করবল আহ্বান জানায়। রাজ্যজুড়ি আজি মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবর 537 সংখ্যক আবির্ভাব মহোৎসবর আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মহাপুরুষজনের আবির্ভাব তিথি উপলক্ষে রাজ্যবাসীক শুভেচ্ছা জানার গুরুজনাকো স্মরণ করেছে। এটা বার্তাত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কয় যে জ্ঞান, ভক্তি আর মানবতার অমৃতবাণীরে যুগে যুগে পথ প্রদর্শন করে থাকা মহাপুরুষজনা আমার জাতীয় জীবনের প্রেরণার অমল উৎস। গুরুজনার আবির্ভাব মহোৎসব উপলক্ষে রাজ্যের সত্র আর নামঘর সমূহত নৈমিত্তিক প্রসঙ্গর ভাগবত ভ্রমণ, ধর্মালোচনা সভা আদির আয়োজন করা হয়েছে। টিংখাং সমষ্টির বিধায়ক বিমল বরাই কালি রাজগড়ের শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডর নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করে বিদ্যুৎ সেবার সামগ্রিক ব্যবস্থার বুজ লয়। অঞ্চলটির জনসাধারণের সুবিধার্থে রূপায়ণ হয়ে থাকা ব্যবস্থাসমূহরও পর্যালোচনা করে। বিধায়কগুলো সকল লোকে যাতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা লাভ করে সেয়া সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে। সরকারে বিদ্যুৎ খণ্ডক অত্যাধুনিক, কার্যক্ষম আর জনমুখী করার অবিরতভাবে কাম করে আছে বলে শ্রী বরাই সাংবাদিকর আগত মত প্রকাশ করে। নগাঁও জেলাত পথ দুর্ঘটনা হ্রাস করার জেলা প্রশাসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সেই অনুসরি এতিয়ারেপরা রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত অথবা ধাবার সন্মুখত ট্রাক আদি রখাই থার ক্ষেত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো বিশেষ কারণত গাড়ি রখাবলগিয়া হলে নিয়ম অনুসরি লাইট জ্বলাই রাখব লাগিব। তদুপরি নগাঁও চহরের ভিতর থাকা পথ সমূহতো দুখন গাড়ি সমানে রখাত বাধা আরোপ করা হয়েছে। কালি তেনে অনিয়ম করা 12 গাড়ির বিরুদ্ধে জরিমানা বিহা হয়েছে বলে জেলা আয়ুক্ত দেবাশীষ শর্মায় সংবাদ মাধ্যমের আগত প্রকাশ করে। উল্লেখযোগ্য যে নগাঁও জেলাত বিগত এমাহত 35টা পথ দুর্ঘটনা সংঘটিত হয় আর এই দুর্ঘটনায় 22 লোকে প্রাণ হেরায়। জেলাখনত ঘর ভাড়া দিয়া মালিকসকলের পেয়িং গেস্টর মালিকসকলের কেতবোর নিয়ম বলবৎ করা হয়েছে বলে জেলা আয়ুক্তগুলো জানিবলৈ দিয়ে। ডিব্রুগড়ের লাহোয়ালর জগন্নাথ মন্দিরের সমীপত কালি সন্ধ্যা হঠাৎ অহা এজাক ধুমুহাত পথর কাষর এজোপা গছ উভালি পড়ি এজন যুবকর মৃত্যু হয়।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: চিত্রগীত অনুষ্ঠানত এইবার শুনক এক ফুল দো মালি ছবিত আশা ভোসলে আর মোহাম্মদ রফির কণ্ঠর গীত লিখিছে রবিয়ে, সংগীত প্রেম ধাওয়ানার।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: চিত্ৰগীত অনুষ্ঠানত এইবাৰ শুনো আহক ৰত্নাকৰ ছবিত জুবিন গাৰ্গ আৰু গায়ত্ৰী হাজৰিকাৰ কণ্ঠৰ গীত, সংগীত জুবিন গাৰ্গৰ।

আছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মহাপুরুষজনের আবির্ভাব তিথি উপলক্ষে রাজ্যবাসীক শুভেচ্ছা জানার গুরুজনাক শ্রদ্ধার স্মরণ করেছে। এটা বার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কয় যে জ্ঞান, ভক্তি আর মানবতার অমৃত বাণীরে যুগে যুগে পথ প্রদর্শন করে থাকা মহাপুরুষজনা আমার জাতীয় জীবনের প্রেরণার অমল উৎস। গুরুজনার আবির্ভাব মহোৎসব উপলক্ষে রাজ্যের সত্র আর নামঘর সমূহত নৈমিত্তিক প্রসঙ্গের ভাগবত ভ্রমণ, ধর্মালোচনা সভা আদি অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী মাধবদেবর দ্বারা স্থাপিত বরপেটা সত্রত এই আবির্ভাব মহোৎসব উলহ মালহেরে আয়োজন করা হয়েছে। ধুবুরী জেলাতে আজি শ্রী শ্রী মাধবদেব গুরুজনার আবির্ভাব মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উদ্দেশ্যে পুয়ারেপরা গোলকগঞ্জের রামরায় কুটি সত্রত ভালে সংখ্যক লোক সমবেত হয়ে বিভিন্ন কার্যসূচীরে গুরুজনার সৃষ্টিক স্মরণ করেছে। জেলাখনের চাপত গ্রামের লীলানন্দ পাগলা বাবার আশ্রমতো এই মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। সমগ্র শিক্ষা অসমে অহা ন জুনের পর তৃতীয় শ্রেণীর পর অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীর নিয়মিয়া মান নিরূপণ পরীক্ষার প্রথম পর্যায় অনুষ্ঠিত হব বলে ঘোষণা করেছে। শৈক্ষিক বর্ষর আরম্ভণিতে ছাত্র ছাত্রীসকলের শিকনের মূল্যায়নের লক্ষ্যে অনুষ্ঠিত করে অহা এই পদক্ষেপর জড়িয়ে ছাত্র ছাত্রীসকলের শিকনের ক্ষেত্রে হওয়া অসুবিধা আর এই ক্ষেত্রে লবলগিয়া ব্যবস্থা সমূহ নির্ধারণ করা হয়। সমগ্র শিক্ষা অসমের মিশন সঞ্চালকে জারি করা অধিসূচনা অনুসরি তৃতীয়র পর পঞ্চম শ্রেণী লৈ ন জুনের পর বারো জুনলৈ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিপরীতে ষষ্ঠ শ্রেণীর পর অষ্টম শ্রেণী লৈ ষোল জুনত মান নিরূপণ পরীক্ষা অনুষ্ঠিত হব। দেশের চারিখন মুখ্য চহরত 19 কিলোগ্রাম ওজনের ব্যবসায়িক রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্য 42 টাকার পর 53 টাকা 50 পয়সালে বৃদ্ধি পাইছে। অবশ্যে ঘরুয়া রন্ধন গ্যাসের মূল্য এতিয়াও অপরিবর্তিত হয়ে আছে। দিল্লীত ব্যবসায়িক রন্ধন গ্যাসের মূল্য প্রতি সিলিন্ডারত 3113 টাকা 50 পয়সা হয়েছে। একদরে মুম্বাইত এনে সিলিন্ডারের মূল্য 3067 টাকা 50 পয়সা, কলকাতা 3255 টাকা 50 পয়সা আর চেন্নাইত 3283 টাকালে বৃদ্ধি হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের ফলত বর্ধিত গোলকীয় শক্তি ব্যয়ের পরিপ্রেক্ষিত বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাইছে। ডিব্রুগড় জেলার লাহওয়াল উন্নয়ন খণ্ডর রমাই কদৈবাম গাঁত আফ্রিকান সোয়াইন ফিভারের রোগ ধরা পড়েছে। জেলাখনের পশুপালন আর পশু চিকিৎসা বিষয়ের প্রতিবেদনের ভিত্তিত কদৈবামর এজন লোকের গাহরিপাম এলাকাত সোয়াইন ফিভারের সংক্রমণ ধরা পড়েছে। জনস্বাস্থ্য আর পশুধনের সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণে অঞ্চল তাৎক্ষণিকভাবে প্রযোজ্য হওয়াক কতবোর নিষেধাজ্ঞা জারি করেছে। এই অনুসরি সংক্রমিত এলাকার পর 1 কিলোমিটার ব্যাসার্ধ এলাকাক সংক্রমিত অঞ্চল আর 10 কিলোমিটার ব্যাসার্ধ এলাকাক নিরীক্ষণ অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে। 1 কিলোমিটার ব্যাসার্ধর ভিতরে থাকা সকল অঞ্চলের গাহরি, গাহরির মাংস অথবা গাহরির খাদ্য অনা নিয়াকত সম্পূর্ণরূপে বাধা আরোপ করা হয়েছে। তদুপরি মৃত গাহরি বা ইয়ার অবশিষ্ট নদী, বিল, খাল বা আন কোনো জলভাগত নেপেলাবলে নির্দেশ দিয়া হয়েছে। জেলাখনত অবৈধভাবে পথর কাহত গাহরি মাংস বিক্রী কার্য রোধ করবলে আরক্ষী চকীসমূহ কঠোর দৃষ্টি রাখবলে নির্দেশ দিয়া হয়েছে। মুম্বাইত কালি দেহাবসান ঘটা ভারতীয় সংগীত জগতের কিংবদন্তী গায়িকা সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজি দিনের 12 বজাত মুম্বাইর পবনহংস শ্মশানত সম্পন্ন করা হব। উল্লেখযোগ্য যে প্রবাদ প্রতিম গায়িকাগীর মৃত্যুর সময়ত বয়স হয়েছিল 89 বছর। প্রবীণ গায়িকাগীয়ে 1950-র পর 1970 চনলৈ গুলছবি গীতর সোনালী যুগত হিন্দী, মারাঠীকে ধরে বিভিন্ন ভারতীয় ভাষার গীতত কণ্ঠদান করেছিল। 1937-র 28 জানুয়ারীত বাংলাদেশের ঢাকাত জন্মগ্রহণ করা সুমন কল্যাণপুরে 1950-র মাঝভাগত প্রথমখন হিন্দী ছবিত গীত গাইছিল। আজকাল তেরে মেরে পিয়ার কে চার্চে, না না কারকে পিয়ার

হাহি হাহি সেই কথাটি কব, কপো ফুলে হাহি হাহি সেই কথাটি কব, নিজকে তই বুঝি পোৱাৰ সুযোগ অকণ দিব। ও আকৌ ফুলিল, আকৌ ফুলিল কপো।

দালত খামোচ পিতি বছর কটাই দিলে, লেলাইন ধেন্দাই কেবল মাথো বতাহ পানী পিলে, মরি মরি নমৰিলে কপৌ ফুলৰ গছ।

বিহুমাৰী থাকোতে টিকটিকি তিতা ফুল, পলুৱাই নিনিবা টিকটিকি তিতা ফুল, ভৰিব লাগিব ধনেহে টিকটিকি তিতা।

0: কিউআর কোড স্ক্যান কৰক, 5000 টকা ক্যাশব্যাক পাওক। বাহ, আৰু কি লাগে?
1: পছিলে
2: ইউপিআই পিন কেৱল পইচা পঠিয়াবলৈ দিব লাগে।
3: আৰবিআইয়ে কয়,
4: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।

অর্পণ করার পিছতেই নমস্য সাহিত্যিক লুম্বেদার স্মৃতি স্মরণ করে ভাষণ প্রসঙ্গত ডক্টর ভূপেন শইকীয়ায় কয় যে অরুণাচল প্রদেশের অনগ্রসর শিলুক গাঁওর অনাশরি সমাজখনত জন্মগ্রহণ করা লুম্বেদায়ে ছাত্র অবস্থার পরাই সাহিত্য চর্চাত মনোনিবেশ করেছিল। মাত্র 19 বছর বয়সতে লিখা উদয়াচলর সাধু শীর্ষক পুথিখন অসম সাহিত্য সভায় প্রকাশ করেছিল। পাহাড়ের শিলে শিলে পৃথিবীর হাহি মন আর মন কইনার মূল্য উপর মহল আদি উপন্যাসে লুম্বেদায়ে অসমীয়া সাহিত্যর ভঁড়াল চহকী করে থই গেছে। সাহিত্য সূর্য লুম্বেদায় আছিল অসম আর অরুণাচলর সমন্বয়ের সেতু। লুম্বেদায়ে কৈছিল অরুণাচলর লোকে অসমর লোকর মন বুঝে আর অসমর লোকে অরুণাচলর লোকর অন্তর চিনি পায়। অরুণাচল আর অসমর লোকসকলের এই সম্পর্ক ভাতৃত্বর সম্বন্ধ। সাহিত্য সভার 67 সংখ্যক ডিব্রুগড় অধিবেশনের মুকলি সভা আর 69 সংখ্যক উত্তর লক্ষিমপুর অধিবেশন উদ্বোধন করা লুম্বেদায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই অসম সাহিত্য সভায় লুম্বেদায় বঁটা প্রদান করে আহিছে। জনবিদ্যাপীঠ তেজপুরের সম্পাদক ভুবন গোস্বামী আত ধরা অনুষ্ঠানটিত অরুণাচল পেনশন সন্থার অবিভক্ত শোণিতপুর জেলার সভাপতি চিত্তদেব শর্মায় ভাষণ আগবায় লুম্বেদায় জীবনত রামধেনুর সম্পাদক বীরেন্দ্র কুমার ভট্টাচার্যর যথেষ্ট ভূমিকা আছে বলে তেখেতর জীবন দর্শন আলোকপাত করে। অনুষ্ঠানটির শেষত অরুণাচল পেনশনার সন্থার দীপক মুখিয়ায় লুম্বেদায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবলে অহা অনুষ্ঠানটিত সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। অসমীয়া অর্থনৈতিক জাতীয়তাবাদর মহানায়ক হাউদ ভোলানাথ বরুয়ার তিথি অসম সরকারেও অনুষ্ঠিত করা উচিত বলে মন্তব্য করে তেজপুরের অসমীয়া ব্যবসায়িক উন্নয়ন পরিষদে। উল্লেখ্য যে তেজপুরত অসমীয়া ব্যবসায়ী উন্নয়ন পরিষদের উদ্যোগত বাণিজ্য দিবস উদযাপন করা হয়। হাউদ ভোলানাথ বরুয়াক স্মরণ করে 4গৰাকী খিলঞ্জীয়া ব্যবসায়িক আর্থিক সাহায্য প্রদান করার লগতে আদর্শ মহিলা কৃষক কমল কুমারী বড়ো, সরুদয়া জাপি ব্যবসায়ী নারণ কেওট আর বুদ্ধদেব কেওট, গাখীরের ব্যবসায়ী মিন্টু বরাক বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ইফালে তেজপুরত হাউদ ভোলানাথ বরুয়াক প্রাসঙ্গিক করে তুলিলে অসমীয়া ভাষা উন্নতি সাধিনী সভায়। ভোলানাথ বরুয়ার স্মৃতিত বাণিজ্য দিবস উদযাপন করার লগতে তেজপুরের 600 নিবনুয়া যুবক যুবতীক আর্থিক স্বাবলম্বিতার পথ প্রশস্ত করা খিলঞ্জীয়া আদর্শ ব্যবসায়ী স্পন্দন হাজরিকাক বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করে। পণ্ডিত হেমচন্দ্র গোস্বামীর জীবনভিত্তিক নবীন চন্দ্র লহকর গ্রন্থ উন্মোচন করার লগতে এই অনুষ্ঠানত নির্দিষ্ট বক্তারূপে উপস্থিত থাকা কৌস্তব বরঠাকুরে বাণিজ্য সম্পর্কে ঘরখনের পরাই শিকিবলগা বহুত কথা থাকে বলে মন্তব্য করে। সাহিত্য সংস্কৃতি করবলে যান সুযোগ সুবিধা অসমত আছে সিমান ব্যবসায় বাণিজ্যক লৈ নাই বলে আক্ষেপ প্রকাশ পড়ে শান্তনু বরুয়াই। তেজপুরের গরৈমারীর এখন পার্লারত এজন যুবকর আকস্মিক মৃত্যু হওয়ার ঘটনায় কালি অঞ্চলটুত চাঞ্চল্যর সৃষ্টি করে। শুক্রবারে সন্ধিয়ার ভাগত যুবক এজন ঘরের পরা পার্লার খনলৈ গৈছিল আর তার পিছতে তেও তাত গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসালয় নিয়ার পথতে যুবকজনের মৃত্যু হয়। নিজ গরৈমারীত বাস করা দ্বীপজ্যোতি রাজবংশী নামের যুবকজনের মৃত্যুক কেন্দ্র করে তেজপুরের এই পার্লার খনত শনিবারে এক উত্তেজনামূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। রহস্যজনকভাবে যুবকজন অচেতন হয়ে তার পরবর্তী সময়ত মৃত্যুবরণ করার খবরে অঞ্চলটুত চাঞ্চল্য সৃষ্টি করেছে। আরক্ষী ইতিমধ্যে পার্লার খনের স্বত্বাধিকারী আর কর্মচারীক তদন্তর আওতালে আনিছে আর সমগ্র বিষয়টি তদন্ত অব্যাহত রাখিছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165 সংখ্যক জয়ন্তীর সংগতি রাখি অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদে প্রতিখন জেলাতে রবীন্দ্র সংগীতের আধারত নৃত্য প্রতিযোগিতা আর রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছে। রাজ্যখনের 18খন জেলাত অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার পরা 3টা শাখার মুঠ 18গৰাকীকৈ বিজয়ী প্রতিযোগীক নির্বাচিত করে গুয়াহাটীত অনুষ্ঠিত হবলগা কেন্দ্রীয় প্রতিযোগিতাত চূড়ান্তভাবে এই প্রতিযোগী সকলক নির্বাচন করে পুরস্কৃত করা হব। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165 বছরীয় জয়ন্তীর সংগতি রাখি অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডে রাজ্যজুড়ি আয়োজন করেছে রবীন্দ্র সংগীত আর রবীন্দ্র সংগীতের আধারত নৃত্য প্রতিযোগিতা। মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শনক উঠি অহা প্রজন্মর পাথেয় করে তোলার লক্ষ্যে আয়োজন করা এই কার্যসূচীর অংশ হিসাবে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের তেজপুর সমিতিও কালিরে পরা দুদিনিয়াক আয়োজন করে এই প্রতিযোগিতার। তেজপুরের সমন্বয়ক সাংবাদিক সমীর করর তৎপরতাত উপদেষ্টা তথা তেজপুর পৌরসভার উপপৌরপতি সঙ্গীতা বোস, সদস্য শিল্পী গৌর মন্ডল, বিশ্বজিৎ বোসর সহযোগত অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতাত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। কালি এই

0: আমাদের দরকার আমার মানে
1: হয় হয়
0: সর্বসাধারণ
1: হয়
0: যিসকল মানে মহিলা আছে,
1: হয় হয়
0: আর নিয়মীয়া চেকআপটো কিমান গুরুত্বপূর্ণ বলে আপনি ভাবে?
1: নিয়মীয়া চেকআপটো খুবই গুরুত্বপূর্ণ।
0: আজিকালি আসলে মানুহ সচেতন হৈছে, আজিকালি
1: হয়
0: মানুহ এই ক্ষেত্রে আগের
1: হয়
0: তুলনায় যথেষ্ট সচেতন, তথাপিও এতিয়াও হয়তো কিছু ভিতর অঞ্চল আছে এনে কিছু
1: হয়।
0: ব্যক্তি।
1: এই ক্ষেত্রে আপনার সরকারে আপনার বহুত প্রোগ্রামও আরম্ভ করেছে, চলিও আছে, সাকসেসফুলও হয়েছে।
0: হয়
1: আপনার এটা
0: আশাকর্মীর জড়িয়ে বা
1: আশাকর্মী আছে, অঙ্গনবাদী কর্মী আছে, আর আপনার ইনফরমেশন মেটেরিয়ালস বলে কয় পোস্টার সোস্টার, আপনার আজিকালি বহুতখিনি আপনার এটা সজাগতা বাড়িছে এটা। আর বিশেষকে আমার প্রধানমন্ত্রীর আমার প্রত্যেক মাহত 9 তারিখ আর 13 তারিখে আমার এটা প্রধানমন্ত্রীর একটা স্পেশাল ক্যাম্প চলে, তাত আপনার চেক আপটা কম্পালসরি চিকিৎসকের ওসর আশাকর্মীবিল আনব আপনার তেনেকেও আপনার বহুতখিনি মানে পিছ পড়ে থাকা মহিলাও মানে চেক আপত আছে।
0: আমার সরকারেও এই ক্ষেত্রে মানে গর্ভবতী মহিলার মৃত্যু রোধ করার ক্ষেত্রে মানে ব্যবস্থা লৈছিলে,
1: হয়
0: এই কিমান দূর ফলপ্রসূ হয়েছে?
1: সরকারের পদক্ষেপটো কারণে আপনার আমার বহুতখিনি আমার এটা ভারতত আর অসমতো আমি আগতকে বহুত আমি মেটারনেল মর্টেলিটি
0: হয়
1: যোনটো গর্ভাবস্থার যোনটো

0: শ্ৰোতাসকলে পৰিয়াল কল্যাণ অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ।
1: কিউআর কোড স্ক্যান কৰক, 5000 টকা ক্যাশব্যাক পাওক। বাহ, আৰু কি লাগে?
2: পছিলে ইউপিআই পিন কেৱল পইচা পঠিয়াবলৈ দিব লাগে।
3: আরবিআই এ কয়,
4: জানি রক, সতর্ক হৈ রক।
0: শ্রোতাসকল, এতিয়া শুনাবলৈছো জুবিন গাৰ্গৰ কণ্ঠৰ কেইটামান অসমীয়া আধুনিক গীত।

0: শ্রোতাসকল, এতিয়া আগবাইছো পুরনি গীত আর কথা শীর্ষক অনুষ্ঠানটির।
1: আকাশবাণী তেজপুর নিবেদন করবলে লৈছো পুরনি গীত আর কথা অনুষ্ঠানটি।

সুমন কল্যাণপুরে গীত গোয়া কেখনমান চলচ্চিত্র হল মিয়া বিবি রাজি, বাত এক রাত কি, দিল এক মন্দির, দিল হিত হে, শগুন, জাহানারা, সাজ অর সভেরা, নূরজাহান, সাথি, পাকিজা আদি। সঙ্গীত পরিচালক শঙ্কর জয়কিষাণ, রোশন, মদন মোহন, শচীন দেব বর্মন, এন দত্ত, হেমন্ত কুমার, চিত্রগুপ্ত, নৌশাদ, এস এন ত্রিপাঠী, গোলাম মহম্মদ, কল্যাণজী আনন্দজী আর লক্ষ্মীকান্ত পিয়ারেলালর সঙ্গে কাম করেছে। 1960-এর দশকত মহম্মদ রফির সহ 140টাতক অধিক যুগল গীত গাইছে।